0: unity through songs. So my best wishes to Akashvani for many more decades of public service, innovations and news that connects all of us.
1: শেষ কোরিয়া সেরেমনিটি ডাইরেক্টর ইউথ রিসোর্সেস এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড কিথো সিটিও সিকোসিবা যোগ লোবল আছে ইডলুকুট গভর্নমেন্ট হাই স্কুল স্টুডেন্ট গভর্নমেন্ট স্কুল স্টুডেন্টস আকাশবাণী কহিমা লগা স্টাফ পর ইভেন্টটি ভাগ লোবলে আছে নাগাল্যান্ড পর ইনকাম ইনইকুয়ালিটি লাগা উচ্চ লেভেল একটা রেকর্ড করে কিনা পপুলেশন লাগা বটম হাফ লোকটি চাইলে পরিবার লাগা উচ্চ 5% বা স্টেট লাগা ইনকাম ডাঙর শেয়ার কামাই করে আদো রিপোর্ট অন ইনকাম ডিসপ্যারিটি ইন নাগাল্যান্ড সাল মার্চ ডে এইটো সাল মার্চ ডে স্টেট ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট পর রিলিজ করে দিছে রিপোর্ট পর দেখাইছে কে স্টেট লগা জেনি কো এফিসিয়েন্ট 0.460 থাকি গেনা নাগাল্যান্ডে ডাঙর ইনকাম গ্যাপ দেখাই আছে রুরাল এলাকা কান্ডে 0.42 লগত কো এফিসিয়েন্ট রেকর্ড করেছে আর আরবানটি অল্প বেশি হয়ে কিনা 0.44 রেজিস্টার করে কিনা দুইটা সেক্টরস দিবি কামাই আলাগ আলাগ থাকিয়া দেখাই আছে ফাইন্ডিংস পর দেখাই দিয়া দো পরিবার লাগা বটম 50% পর স্টেট লাগা টোটাল ইনকাম লাগা খালি 18% নিচিনা পাই আছে কিন্তু ক্রস ইনকাম লাগা 21% নিচিনা তো পরিবার লাগা উচ্চ 5% মাজুতি থাকি আছে এভারেজ মান্থলি কামাই হিসাব দি উচ্চ 5% পর 71,028 রুপিস নিচিনা পাই আছে আর বটম 50% পর একটা এভারেজ দি খালি 1,639 রুপিস মহিনা দি পাই আছে সার্ভেটো অক্টোবর আর ডিসেম্বর 2024 মাজুতি রাখি গেনা স্টেটটি 4,396 হাউসহোল্ডস কভার করিয়াটি 1,315 আর্বান হাউসহোল্ডস কান 60 ওয়ার্ডস পর আর 3,080 রুরাল হাউসহোল্ডস টু 140 বস্তি কান বা মিলাই কিনা থাকি আছে ডিস্ট্রিক্টস মাজুতি লংলিং দ হাইয়েস্ট ইনকাম ইনইকুয়ালিটি লগতে জিনি কোএফিসিয়েন্ট লাগা 0.492 ফেক পর লোয়েস্ট ডিসপ্যারিটি দি 0.366 থাকি আছে রুরাল আর আর্বান ক্যাটেগরিজ দিবি লংলিং দ হাইয়েস্ট ইনইকুয়ালিটি আছে আর জনহপুত্র পর লোয়েস্ট ইনকাম ডিসপ্যারিটি হিসাব দেখাই আছে স্টেট লাগা ইন্ডিজিনিয়াস ট্রাইবস লাগা কালচারেল হেরিটেজ যতন করে পড়াই দিবলে ডাঙর কাম দে নাগাল্যান্ড ইন্ডিজিনিয়াস ট্রাইবস কালচারেল রিসোর্স সেন্টার কোহিমাটো জাকালি খোলাই দিছে পুরা খরচা দিয়ে 1,283.08 লাখ টাকা বানাই দিয়া দি একটা সেন্ট্রাল শেয়ার লাগা 583.54 লাখ টাকা পাইছে আর স্টেট সরকার বা 699.54 লাখ টাকা মিলাই দিছে ইটু খোলাই দিয়া প্রোগ্রামটি কথা করে অ্যাডভাইজার ফর আর্ট ইন কালচার আর ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস কি কন্যাঙ্গাম কংকাম্পরা কন্যাকপরা সেন্টারটু থটফুল অ্যান্ড ফরওয়ার্ডিং লুকিং ভিশন দেখাই আছে কই কিনা ইটু বানাই দিয়ার পর যাই যা সময় লাগা যদম করে রাখি বলে ইকলা নহয় কিন্তু লিভিং কালচারাল স্পেস হিসাবে রাখি কিনা ট্রেডিশনস কান মানি কিনা ভাগ করে বলে আর আহি থাকিয়া জেনারেশনস কারণে আঁকি লই যাবলে আছে তারপর কৈছে কি সেন্টার বা এক দোসরা লোক সম্মান করে বলে জানি বুঝি বলে আর মানুখান মা যদি মিল মিলা বাড়াই দিবলে আছে বিল্ডিং দিয়ে

0: গুড ইভিনিং, ইটো আগে সুয়ানী কোহিমা সামলা খবর পড়ে আছে কেতু খোম মেরে পয়লা হেডলাইন্স আকাশবাণী পুরা 90 সাল ব্রডকাস্টিং সেলিব্রেট করি কিনা ম্যারাথন জোরকার করেছে। নাগাল্যান্ড টু ওয়ার্ল্ড রেড ক্রস ডে টু মানিছে। গভর্নর নান কিশোর যাদব, চিফ মিনিস্টার রিও পড়া হিউম্যানিটেরিয়ান কাম করা খান লাগা সেবা ওপর ভাটাই দিছে। আর ওয়েস্ট বেঙ্গলতে শুভেন্দু আধিকারী কে বিজেপি লেজিসলেটর পার্টি লাগা লিডারতে চুনি লৈছে। ইতিয়া পুরা খবর আকাশবাণী পুরা আজি দেশ লাগা সব জায়গাতে ম্যারাথন আর ওয়াকাথন টু জোরকার করেছে। তাই লাগা 90th এনিভার্সারিটি মার্ক করি কিনা ইভেন্টটু হইলে ফিটনেস, পাবলিক পার্টিসিপেশন আর ন্যাশনাল ইউনিটি লাগা মঞ্জিল পড়া করেছে, যুন্ত সরকার লাগা ভাবনা স্বাস্থ্য আর একটিভ ইন্ডিয়া করবলে লাগা জড়িয়ে আছে। নয় দিল্লিতে আকাশবাণী পড়া ম্যারাথন টু জোরকার করেছে। তাতে আকাশবাণী, দূরদর্শন আর প্রসার ভারতীতে কাম করা খান ভাগ লৈছে। তাই খান লাপারিবার মানুষান মিলাই কিনা ইটু লাগা সময়তে প্রসার ভারতী লাগা CEO গৌরব দেউবেদী পড়া কৈছে কি ইটু লাগা ইনিশিয়েটিভ পড়া মানুষান লগ ফিটনেস মুভমেন্ট লাগা কথাটু পঞ্চায়েত দিব।
1: इस साल 90 वर्ष पूरे करने के उपलक्ष्य में विभिन्न कार्यक्रम आकाशवाणी में आयोजित किए जा रहे हैं। हमारे पूरे देश में जितने भी स्टेशन्स हैं, जो देश में फिटनेस की एक मूवमेंट माननीय प्रधानमंत्री जी के आह्वान पर आरंभ हुई, उसका संदेश भी लोगों तक ले जाने के लिए ये उस कड़ी में एक कदम था कि आकाशवाणी से जैसे आपका लगाव पिछले 9 दशकों से बना हुआ है, आने वाले समय में भी वैसे ही बना रहे।
0: আকাশবাণী লাগা ডাইরেক্টর জেনারেল রাজীব কুমার জৈন পড়া কৈছে কি দেশ লাগা সব জায়গাতে 232 আকাশবাণী কেন্দ্র থাকা খান্তে ইনিকা লাগা ইভেন্টসটু বিশেষ জোরকার করব ইটু লাগা মইনাতে। আকাশবাণীটু হইলে 1933তে শুরু করেছে আর ইতিয়াবি দেশ লাগা সবচেয়ে বিশ্বাস করা লাগা ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম আছে। দেশ লাগা সব জায়গাতে ঘুরি থাকা নিচিনা আকাশবাণী কোহিমা পড়া 90 সাল ব্রডকাস্টিং করা ওপর আজি কোহিমাতে ম্যারাথনটু জোরকার করেছে। পোলাটু হইলে অল MLA হোস্টেল জাংশন পড়া শুরু করেছে আর হাইস্কুল জাংশনতে শেষ করেছে। মিলাই কিনা 180 স্টুডেন্ট চৈতা গভর্নমেন্ট হাইস্কুল প্রদেশ ক্যাপিটাল পড়া ভাগ লৈছে। তাতে আকাশবাণী কোহিমা লাগা স্টাফ মেম্বার্স খান বি ম্যারাথনতে ভাগ লৈছে। পোলা লাগা ফ্লেগিং ঘুরি কিনা ডিপুটি কমিশনার কোহিমা বি হেনক বুচেম পড়া কৈছে কি ইটু সময়টু হইলে আওয়াজ, মিউজিক, নিউজ লাগা ম্যারাথনটু দেখাই আছে আর কাহানী খানটু হইলে লাখ লাখ মানুষ লগ ব্রডকাস্ট করে আছে আর ভাগ করা পড়া মিল মিলাপটু পাই আছে। ক্লোজিং সেরেমনিতে গ্রেস করি কিনা ডাইরেক্টর অফ ইউথ এন্ড রিসোর্স এন্ড স্পোর্টস কেথোসিটো শেকসে পড়া কৈছে কি আকাশবাণীটু ডাঙর রোল চলাই আছে জেনারেশনস খানকে কনেক্ট করাতে আর ইতিয়াবি জানকারি পাবলে লাগা একদম জরুরি আছে রুরাল জায়গা খানতে। তাই পড়া ফিটনেস লাগা জরুরির ওপর কৈছে আর বিকশিত ভারত 2047 লাগা ভিজন ওপর স্বাস্থ্য থাকিবলে নাগরিক খানকে মন উঠাই দিছে আর নেশন বিল্ডিং দেবি।
2: Aim of the government of India and our state government is to ensure that each and every citizen keeps fit, and this is one way of keeping fit. And I would like to also appreciate the Fit India program of the government of India. A fit citizen is necessary for our developed country. We are looking at a developed India where we will be standing among the top nations in the world, and all of you fit citizens like you are going to contribute to that.
0: মোটা লাগা কেটেগরিতে কেতুসেলিয়ে TM গভর্নমেন্ট হাই স্কুল পড়া ফার্স্ট পজিশন লৈছে। ইটু পিছে মুইং ফম GHS PWD কলোনি পড়া লৈছে আর ফেরোউই ডাক্তার নি

0: विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं।
1: নতুন বিজেপি সরকার লাগা সুয়ারিং ইন সেরেমনিটি হইলে কালি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতাতে রাখব। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিউ রিওবি কলকাতাতে আছে সেরেমনিতে ভাগ লোবলে। আর ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল পড়া সব মংস লাগা ভেন্ডার্স খানকে তাই লাগা জুরিডিকশন দে থাকা খানকে স্ট্রিক্ট পড়া হাইজিন স্ট্যান্ডার্ড চলাবলে ডাইরেক্ট করে দিছে। আর খালি অথরাইজ মার্কেট জায়গাতে করবলে কইছে। একটা নোটিফিকেশন দে কাউন্সিল পড়া কইছে কি বেশি মংস ভেন্ডার্স খান তো আনহাইজেনিক পড়া চলা থাকা পাইছে। তাতে মংস বিক্রি করা আর আলাগ সামান রাস্তা ওসরতে ফুটপাথ আর আনঅথরাইজ জায়গাতে বিক্রি করা রুখা আছে। কাউন্সিল তো খবরদার দিছে কি স্ট্রিক্ট একশন তো লোবলে, তাতে ইভিকশন বি থাকিব যখন মিউনিসিপাল আর পাবলিক হেলথ লোস কে নামানিব। খবর শেষতে দুবারা হেডলাইন্স। আকাশবাণী পড়া 90 সাল ব্রডকাস্টিং সেলিব্রেট করে কিনা মারাথন জরকার করেছে। নাগাল্যান্ড টু ওয়ার্ল্ড রেড ক্রস ডে টু মানিছে। গভর্নর নান কিশোর যাদব চিফ মিনিষ্টার রিও পড়া হিউম্যানিটেরিয়ান কাম করা খান লাগা সেবা অপর বাধাই দিছে। আর ওয়েস্ট বেঙ্গলতে শুভেন্দু আধিকারীকে বিজেপি লেজিসলেটর পার্টি লাগা লিডারতে চিনি লৈছে। ইটু লই না আজি রাতে লাগা নাগামিজ খবর ইমানতে শেষ হব। শুনে থাকিবি কালি পুজোর 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিব।